0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করিবি বিপি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারি NTEP পৰা দি আছে.
2: Have you heard? Census 2027 house listing operation has begun in Nagaland. These are informations to be collected.
3: Basic household amenities such as drinking water, LPG, electricity, sanitation and other essential facilities.
2: When the census officials visit your home, kindly provide accurate information and extend your full cooperation.
3: Your cooperation matters. Our census, our development.
4: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। এটু জানকারী NTEP পৰা দি আছে।
1: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে।
2: ওয়্যার দেয়ারস ওয়াটার দেয়ারস লাইফ, কাম লেট আস অ্যাডপ্ট টু রেইন ওয়াটার হারভেস্টিং টেকনিকস ইন আওয়ার হোমস এন্ড অফিসেস। লেট আস বিল্ড রিচার্জ পিটস এন্ড শাফটস, ফিক্স ডিফাঙ্কট বোরওয়েলস, রিমুভ সিল্ট ফ্রম ওয়াটার বডিজ, প্লান্ট অ্যাজ মেনি ট্রিজ অ্যাজ পসিবল। দিস মনসুন লেট আস জয়েন ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন।
3: WFM Dragoban
4: 103 MHz,
3: news, music and entertainment.
4: This is FM Dragoban,
3: FM 103 MHz.
5: নমস্তে বেয়ার লিসনার্স, আমি সবকে স্বাগত করেছি এটি হিন্দি ফিল্ম কান প্রোগ্রাম দিয়ে। আর আজ লাগা প্রোগ্রামটা আছে এক এক কালগর, আমি আছি আপনি খান লাগা আজ রংটি। আর এটির প্রায় লই কিনা 10:20 আমি খান জুড়ি কিনা এক এক কালগার লাগা প্রোগ্রাম শুনব কিনা আপনি সবকে মান করে আছে। আর আমি অনুরোধ করে আছি কি আপনি খান সামিল দিয়ে থাকিব কিনা। তো আজ লাগা প্রোগ্রাম দে আনি দিয়ে আছে মোহিত জহান লাগা আওয়াজ দে গানা গান। আর মোহিত জহান দা আমি খান সব জানি না আছে, তাই ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার আছে, পিসি মুভি দিয়ে তাই গানা গড়ি না আছে। তাই ধরলে তো নাহান গুণা স্মল টাউন একটা আছে এই শিয়ারমাও ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশ দে। এই জায়গাটি তাই 11 March 1966 জন্ম পাইছে। আর তাই লগতে একটা দাদা আছে আর একটা ছটা বেহেন আছে। তো ইয়াদে তাই লাগা লাইফ হিস্ট্রি লা হিসাবটি তো তাই একো মিউজিকটি ট্রেনিং লওয়া নাই, একো প্রফেশনাল ট্রেনিং লওয়া নাই। ইনফ্যাক্ট তাই ধরলে তো জিওলজি দি মাস্টার্স ডিগ্রি বা লাগা মানুষ একটা আছে। হলিবি তাই মিউজিকলি ইনফ্লুয়েন্স করা তো তাই লাগা গ্র্যান্ডফাদার একটা থাকিছে। আর তাই লাগা গ্র্যান্ডফাদার তো ক্লাসিক্যাল সিঙ্গার আর এই কারণে হলিবি তাই হারমোনিকা বি বজায় থাকে। তো এই তাই ডাঙর

ব্ৰাভাৱ কৰিছে আৰু তাই লাগে দাদা তাইজন গানা খান প্ৰেক্টিচ কৰি না ডাঙৰ হোৱা লাগ আছে আৰু তাই ফাৰ্ষ্ট মিউজিক চিন দি কৈছে দলিত নাইণ্টিজতে লেট নাইণ্টিজতে চিল্ক ৰোড কৈ না এটা বেণ্ড থাকিছে বেছি পপুলাৰ বেণ্ড থাকিছে আৰু ইটো বেণ্ডে তাই ভকেলিষ্ট নিচিনা শুরু কৰিছে আৰু ইটোৰ পৰা লৈ কিনা তাই আজি তাক মিউজিক ইণ্ডাষ্ট্ৰীটো ডমিনেট কৰি আহি আছে তো চলো আজি আমি খান চব মিলাই কিনা তাই লগা গানা খান শুনিব ইয়াতে বয়জ টু বয়জ লগা মুভিৰ পৰা দি আছে বইলা গীত আছে আৰু এইটো গীতটো নাম আছে সব গুজ বদল গায়া আৰু মই জৱান মেইন ভকেলিষ্ট আছে আৰু তাইৰ লগত বেকিং ভকেল আছে চায়ান্তি তো এই চাৰ্জৰিনা শুনিব কিনে আমি চবকে মাং কৰি আছে আৰু এইটো শুনিয়া টাইম দি আকৌ আপুনি খান আমি খান লগতে মেসেজ পঠাব মন যায় আছে কলে যি হলুই লিখি না পঠাই দিবি আপনি আলা ফিডব্যাক থটস সাজেশনস আর আপনি খান লাগা দিন মৌসুম কিনে আছে কিনে গা ঝাল ঝাল যায় আছে এই রকম সব লিখি না পঠাই দিবি আমি খান একিলতে পড়ে কিনা আকো আপনি হাল লোক ইন্টারাক্ট করব না মাং আছে নাম্বার আছে 9436805333 9436805333 এই নাম্বারে আপনি হাল লিখিব পারিব অলরাইট সো উইদাউট বিং সেড এনজয় দ্য মিউজিক

हाँ जी प्यार लसनस, अपनी आनी दिया गेट होने ले गाली गाली चौर है लगा मुझे बढ़िया से सुनो सुनो मुझे दे जावन लगा वास्ते और ये तो प्रोग्राम होने ऐसे एक ही गलगर हिंदी फिल्म कान प्रोग्राम विद मी योर आज रामटी অলৰাইডি আপুনি অনলাইন কিছুমান মেছেজেছ কাৰণ কোনোবা আহি নাছে তো মই এইটো খান জলদি চিলগি নাপুৰি দিব কোনোবা আৰু এইটো পাছতে ইয়া নিউজ ট্ৰাফিক নিউজ এইটো বি এইটো জানকাৰী জনাই দিয়া হ'ব আৰু আগো আমি খান লা প্লেলিষ্ট দিব বজাই না গীত কাণ্ড বজাই দিবলৈ আছে তো ইয়াতে লিখি না বধাই আছে ক্ৰিক খেল লেটো ফ্ৰম কহিমা আৰু দে গুড মৰ্ণিং উইচ কৰি আছে আৰু কৈ আছে Today's song is super. I'm enjoying your song. Okay, great. আপনি লিখি না বাধাই দিয়া নিমি দিয়ে বেশি খুশি আছে আর আগো আপনি খুশি গুনা শুনি আছে বলে আমি বে একদম খুশি আছে থ্যাংক ইউ সো মাচ ইউ জাস্ট মেড মাই মর্নিং আর রাই আগো ইয়াদি আথ্রন ইম কিয়ং ফ্রম কোহিমা দাই বি লিখি না বাধাই আছে কয়ে আছে গুড মর্নিং আর জে এন্ড অল দ্য লিসনার্স সং চয়েস অ্যামেজিং অসম ওকে নট অ্যামেজিং বাট অসম অ্যান্ড এনজয়িং আ লট অ্যান্ড বাই দ্য ওয়ে উইচ I hope you have a blessed Wednesday. Which team are you supporting? I'm supporting Spain. This year, I think Spain would take the trophy. All right, Atron Yim Kyung. Thank you for writing to us. Likina patai dia nimi kushi ase, aro apni la bhav na bhi janai dia nimi de. Ago double kushi ase. Kali rati to ami Spain ki support koi thage shi. Match between Spain and France, aro Spain chidi shi. Dohani ami aji din to kushi bar juli ase. আর এটা তো তিনটা টিমই পাচিন আছে আর্জেন্টিনা ইংল্যান্ড আর স্পেন তিনটা বেশি ভাল ভাল আছে সো লেটস সি কোন জিতি বলে আছে বাট ইয়া আই অলওয়েজ হ্যাভ এ সফট স্পট ফর স্পেন রাইট ইয়াদে আকো লিখি না পাঠাই আছে অভিজিৎ ফ্রম বগাজন আর কয়ে আছে গুড মর্নিং আর জাস্ট চয়েস গানা শুনি না ভাল থাকে এতিয়া বি ভাল ভাল গানা বাজাই আছে আপনি আৰু ডিউটি পিক কৰি আছে আৰু আপোনাৰ লগত গানা বি শুনি কিনে এনজয় কৰি আছে অভিজিৎ বা লিখি না বধাই আছে অভিজিৎ ভেৰি গুড

0: Itu Akashwani Kohima, FM Trakopan 103 MHz. Maki manu laga was program te, listeners sobke welcome Korea se. Didi buini bilak, aji amihan hunibo, working woman laga opor de ekta outreach broadcast, aro interviewer ase, Mary Benny Kikon.
1: Ma'am, apni laga nam amihan la listeners ke koi tibo paribo?
2: Mula nam kizivinya se ya.
1: Acha, thank you so much. আপনি এইটো বিজনেছ তো কিটা বৰ শুরু কৰিছে
2: মই পহিলাতো দোকান ৰুকি থাকে মানে লানা হলে 2022 পৰা মই নিজে লা শুরু কৰিছে
1: ওকে বেছি ফাউজন কৰি পাইছে আপনি ভি কেনেৰ মন ইচ্ছা থাকিলিনা শুরু কৰিবলে ভাবনা কৰিছে এইটো বিজনেছ তে
2: মানে কাং বিজনেছ কৰিয়া সাথ না ইনি মকাম ভি এতিন ইনি ট্ৰাই কৰিব কৈ কিনা না তো গভৰ্ণমেণ্ট জবি না পাব এইটো কাৰণে বিজনেছ তে এনে স্টার্ট করে কিনা না করে সব করে না শুরু করেছে
1: আচ্ছা আর আপনি কে কোন গ্রুপ সে সাপোর্ট করে কিনা আহিছে এটু সেট আপ করা দাম না
2: এটু তো মোলা আমার বাবাই আছে
1: ওকে সে খুশি আছে আমার বাবা না সাপোর্ট করে পড়া না আমি আর মাইকে মানাম বি উঠি না বেশি আগে যাব পারবো না এটু বেশি ফ্যামিলি রাইবি সাপোর্ট করে আচ্ছা আপনি লাগা এটু স্কিলস ট্যালেন্ট খান বানা বলে কিনা করে কিনা শিখিছে আপনি
2: মই নিজেও মানুহকে চাই থাকি কিনা না মানুহ বনা আনিয়া খান চাই কিনা কৰি লৈছে
1: আচ্ছা এইটো লগত বিজনেছ তো আপুনি একলা বৰ চাই না আপুনি খান বি জইণ্ট ভেঞ্চাৰ মিলিবি পাৰ্টনাৰ হাম বি আছে
2: মই একলা লাছে এইটো তো
1: আচ্ছা থ্যাংক ইউ আপুনি বি এইটো বিজনেছ কৰি কিনা যাই থাকে দন্দে কি লগা চেলেঞ্জেছ না বেছি মিলিবি দুখ সুখ খান সামনা কৰি না আহিছে
2: এইটো কোন তো কেতিয়াবা চেল বেছি দেৰি নহয় হৈ যায় টু থ্ৰী ডেজ বি যাতাৰা বি নহয় হৈ যায় না লাভে হৈ যায় তো ইনা টাইম তে না লছ বি হৈ যায় হয় ইনা লাভে থাকে
1: ওকে থেংক ইউ এইটো জুৱেলাৰিছ আপুনি লগা দোকানতে চাইছে বুলি ভেৰাইটি আছে তো এইটো জুৱেলাৰিছ খান বনাব কিমান টাইম মিলিবি মহিনা নিচিনা লৈ আপুনি আনবি
2: এইটো খান তো ছোট ডাঙৰ ওপৰতে যায় কোনোবাটো এদিন দেৱে বেছি বনাব পাৰে কোনোবাটো ওৱান ডে টু ডেৱে লাগি
1: যায় আৰু এটা সুধিব এইটো আপুনি লগা জুৱেলাৰী ডিজাইন লোকেল ডিজাইন হে আছে না ৱেষ্টাৰ্ণ ডিজাইন বি বনাই না যায় আপুনি সান্দ
2: লোকেল ডিজাইন হে আছে হলে কোনোবা ৱেষ্টাৰ্ণ ডিজাইন লবলে মন না হলে তো তাইখান চেম্পল নহলে তাইখান এইটো কিবা কৈ দিব

0: ni laga customers khan bara ke laga feedback ni le bi comments de apni laga kam upar de
1: customers khan bara o customers khan to ni bhal bhal thage de o kumba to ni deu karo le na pare manu bi ahe na holu bi customers khan to ni bhal bhal ahe jae aro je mo khan to ni jo customer bi thage jae ro eto khan to hoy to mo khan bi je price to ni jo customer to alot alag pe ho jae na hoy to na to ta khan bi khushi pae ahe
0: acha beshi khushi ese apni laga business ma bhaba setup karane customers khan bi apni la dukan bi fix jae na ye
1: thank you
0: khushi bashi de acha aro apni ke ta huti bolu mun jaro apni nishna enaga business setup korbole mun jai gele na apni ki advice dibole icha kore
1: etu to business setup korbo na shuru korbo kole mun de kena korbo lage nole manu kori ase koi kena korile to na parwa aj kali to competition ase na dokan bi beshi hoyse aro oi customer manu kinia cholabe beshi hoyse hole bi aj kali to competition la te ase na to mun de kena korbo lage etu to kon kon holu bi korbo kole na
0: acha ফিপাল জানকারি পাইছে থ্যাংক ইউ সো মাচ আর আপনি কি একটা হুদি করে আপনি তো বাহারে যাই না ট্রেনিং খান মিলিবি যাই না মানে হাঙ্গে হিকাই না নেই গাই
1: না না তো না করে
0: আচ্ছা এটা তো নিজের হে করি না নিজের লাহে ডিসপ্লে করি না
1: হয় হয়
0: আচ্ছা আপনি তো ইটু নেকলেস নহিলিবি কিসিম কিসিম অর্নামেন্টস না জুয়েলারিস বানাবলে মেটেরিয়ালস টুস খান বেশি চলাই না ইনভ্যারাইটিস আপনি সব চলাই
1: মেটেরিয়ালসও আলাগ আলাগ হয় হয় আনি কিনে চলাই দোকান তো হয় মেটেরিয়ালসও বেশি আছে প্লাস্টিক কেমিক্যাল যে না কি কিনা বোতল গ্লাস লা না বেশি থাকে
0: ওকে থ্যাংক ইউ সো মাচ আপনি কে বেশি খুশি পাইছে আপনি লড়ে জানকারি হলো পাই না অ্যাবাউট বিজনেস আপনি হানা বিজনেস লা পড়ে থ্যাংক ইউ সো মাচ হ্যালো লিসনার্স আজি আমি আরো একটা দোকান দাইন আছে জুনি দেখতে আন্টি তালা দোকান দিয়ে হুসিয়ে লো বাস্কেট variety of plates naga laga naga manu laga saman variety ase ta lopode khata kahanibo apni ke welcome kore ami hana program de acha andi apni bhi tu basket khan banaro apni nicho banai na apni bar bar order korna ane
2: bar te he phao laga se
0: acha aro itu apni la dukan de saishe le wooden plates aro itu থালি হান বেশি দেখে আছে ভেরাইটি না এটা বি আপনি হানে নিচে বানাই না এটা বি পাহাড় বা অর্ডার করে না
2: এটু খান বি ভাতে এটু হলে জানকে এটু আলে প্রাহে
0: আচ্ছা বেশি খুশি আছে আপনি হানে এটু বিকারে কি না আছে বিক্রি যাই না না যাই
2: বেশি খান বেশি তো নহয় হলে বি অল্প চলো মিঠা বিস্তারে খান তাহলে দে
0: আচ্ছা আচ্ছা আপনি রে এই দোকান করি না কি মান সাউন্ড নিছ না হসেন দি
2: এতো এতো ফিরাতে হইলে 200-300 ইনি কাহে আছে
0: আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি পিছে পাওয়ার মে হিংকে জানকারি দিয়ার নি থ্যাংক ইউ আপনি লা নাম আমি লা লিসনার্স কাঙ্গে কই দিব পারিব
3: আপুয়াই
0: আচ্ছা আপুয়াই পিছে বাউ নাম আছে আপনি লা দোকান দে সাইছিল দা বাস্কেট উইথ ভ্যারাইটি কালারস আর ডিজাইন আছে ইদুর আপনি নিচে বানাই না পানা মানু রাখি না করে আপনি তো আচ্ছা ইটু বাস্কেট খান বানা তো কিমান টাইম নিছ না লয়
3: দুই দিন নিছ না যায় যায় এক দিন তো না পারে
0: আচ্ছা আচ্ছা তো ইটু মেটেরিয়ালস খান তো ইটু পানা লাগা সামান খান তো আপনি বি অর্ডার করে না নিচে হে নিচে লাগা দোকান দি আছে
3: মানু লতে কিনে
0: আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ আপনি না নাম আমি না মিস্টার্স খান কে কই দিব পারিব
4: মোলার নাম তো কিনি কোসা না
0: ওকে
4: মন চাসা মানু আছে মই তো না
0: ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আপনি কি ডি বিজনেস তে কি দা গ্রাস শুরু করিছে
4: মই তো বিজনেস তো 2023 তে শুরু হইছে তো তো না
0: ওকে ওকে আচ্ছা আপনি কি কেনা মন ইচ্ছা থাকি না শুরু করবলে ভাবনা আহিছে
4: এটো তো বিজনেস তো যে আজকাল তো কি কি হইলে বি কাম বি পাহলে বি বেশি টাফ হইছে আজকাল তো না তো কারণে আরো মই বি তো বিজনেস তে তো বিজনেস লাইন তো ইন্টারেস্ট আছে তো কারণে তো শুরু হইছে
0: আচ্ছা কি পারা কই দিছে আপনি লাগা ইদে দোকান দে সাইছে বলে তো ভ্যারাইটি অফ ট্র্যাডিশনাল অ্যাটায়ার ব্যাগস মেখলা স্যুট নেকলেস কান্দি কি আছে ইতো না পড়ল আমি হ্যাঁ লাগা লিসনার্স কাঙ্গে চান করি দিব পারিব
4: এইটো তো মহান তো কাপড়া হান দিয়ে তো বানায় মহান নিচু বি কুম্বা তো বানায় আর কুম্বা তো যে মানুষ লাগে কিনে কিনে এনে বিকায় না সিগালা আছে
0: আচ্ছা aro ekta hudiwo apni ke apni la dukan de necklace khan do bishi pakta apni banaina manulo de order han.

হ্যাঁ জি বিয়ার লিসনার্স, আপনি আনলা মেসেজেস খান আহা শুরু হয়েছে, যদি আপনি খান মাংগ্রা গেট খান দেখি না আমি একদম খুশি আছে। ইয়াদে বললাম মেসেজ আছে লিখে না পাঠাই আছে ফ্রম চপি ব্রাদার্স এডমন্ড এন্ড আটু নাগটু নিউ ব্রাসে দেখান, আর কই আছে এইটু গেটো আন্ধার গনলা মুভি ব রোটে রোটে হাস না আসিক কিশোর কুমার লাগা আওয়াজ আছে এইটু কোয়া নিচিনা মাংগ্রী আছে আর এইটু বাজাই দিয়ে আছে। আর এইটু গেটো ডেডিকেট করে না লিখে আছে টু ফ্রেন্ডস চুবাগে জামিয়ার বিটয় লনি আখোজো সুনিতা বসুমাদ্রি আমল বসুমাদ্রি যোগিন্দর রংবি গেলি টলি ইপটমি আঞ্জলি বসুমাদ্রি রঘুবেলে মেহতা দুর্গেশ নাগানপুরিয়ান ফ্যামিলি আর জে আনন্দ আর জে ও দ্যাটস মি ওয়েল থ্যাংক ইউ সো মাচ লিখিনা পাঠাই দিয়া নিমিতে চবি ব্রাদার্স আর মহিলা বিশ্বাস আছে সব মানবীটো কানাডো শুনি না খুশি পাই না এনজয় করলে আছে তো একিসা জয় না শুনব আন্ডারগ্রাউন্ড মুভি বাদে আছে রটে রটি হাস না শিখ।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: FM 103 MHz.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি জানকারী এনটিইপি বা দিয়ে আছে
1: ক্যাচ দ্য রেইন বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হয় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে
2: Where there's water, there's life. Come, let us adopt to rainwater harvesting techniques in our homes and offices. Let us build recharge pits and shafts, fix defunct bore wells, remove silt from water bodies, plant as many trees as possible. This monsoon, let us join Catch the Rain campaign.
3: WFM Dragoban
4: 103 MHz
3: News, music and entertainment
4: WFM Dragoban
3: FM 103 MHz
5: Welcome back listeners, now you'll be listening to a program on health and family welfare and it will be followed by Youth Forum and after which it will be again followed by our Western music show so stay tuned
6: Itu Akashvani Kohima Health and Family Welfare Program de ako sobmonike swagat kori di ase aji amar Health and Family Welfare Program de Dr Kimheni Nyorline Medicine Specialist NHAK আর কিডনি বিমার হয়ে গিয়ে থাকিয়া কেয়ার গিভার একজন লগতে আন্ডারস্ট্যান্ডিং রেনাল হেলথ অপর স্পেশাল ইন ফোকাস প্রোগ্রাম একটা শুনে লওয়া হব সবসে পইলা ডক্টর কিমহেনি লিনের লগত রেনাল হেলথ অপরে কথা কোয়া শুনব আর তারপাশতে কেয়ার গিভার একজন কেনগা কিডনি বিমার একজনকে দেখভাল করে থাকে এটু অপরে শুনে লওয়া হব
7: কিডনি লাগা সবসে ডর কাম তো খুন দিয়ে লেতেরা থাকিয়া কান ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন ইটু ফেলাই দিয়ে আর কিডনি তো বিপি নর্মাল থাকি বলে কেনে বি কাম করে আর কিডনি তো খুন লাল দু ইটু নর্মাল লেভেল দিয়ে থাকি

বলে দিয়ে কিডনি হেলথ তো মানু খান ইমান নাসাই, কিন্তু কিডনি বিয়া হইলে বি এস্পেশালি আর্লি স্টেজ দিয়ে ইমান বিমার না থাকি নিচিনা এক না বিখায় এনেকা থাকে। এটু কারণে মানু খান তো কিডনি হেলথ তো ইমান ভাবনা না করে। কিডনি বিমার তো আজিকালি বেশি কমন হওয়া আছে। এতিয়া হইলে বি নাগা হসপিটাল দিয়ে একেলা হইলে বি মানু 70 জুন ডায়ালাইসিস করে আছে। তো এটু খান তো লাইফ লং হাপ্তা দিয়ে দুবার নহলে তিনবার আহিনে হসপিটাল দিয়ে ডায়ালাইসিস করে। কিডনি ডিজিজ তো আজিকালি বেশি হওয়া আছে, কিন্তু ডায়াবেটিস আর বিপি হাই হওয়া খান বেশি হয় আর মানু খান বেশি ভাগ তো আনকন্ট্রোল নহইগেনে রাখি দিয়ে। এটু কারণে কিডনি বিমার বি আর বেশি হওয়া আছে। কিডনি এফেক্ট করা তো আলাগ বিমার কমবা তো অটো ইমিউন কয় নিজলা গাওলা এন্টিবডিস খান হে নিজলা কিডনি বিয়া করে দিয়ে। আর কমবা তো গাও দিয়ে ইনফেকশন বেশি হইলে এটু বি কিডনি বিয়া করে দিয়ে। কমবা তো কিডনি স্টোনস খান ওলাই গেলে পিসাবলা রাস্তা বন্ধ করে দিলে কিডনি তো আস্তে আস্তে পারা বিয়া হয়ে যায়। আর সুগার বেশি হাই থাকিলে সুগার তো কিডনি লাগা খুন রুসি খান বিয়া করে দিয়ে। আর বিপি বেশি হাই থাকিলে এটু বি কিডনি লা খুন রুসি বিয়া করে গেলে কিডনি তো ভাল পারা কাম করবলে না পারি যায়। মান আজিকালি তো বিপি তো লেস দেন 130/80 এনেকা রাখি লাগে কয়। আর মান 140/90 ওপর হয়েছে হইলে মান অলরেডি স্টেজ 2 হাইপারটেনশন এনেকা হয়ে যায়। আর মান কমবা মানু তো সদাই পেইন কিলার চুলাই এক ডক্টরস লা প্রেসক্রিপশন না লইগেনে পেইন কিলার খান চুলাবো, এনে হইলে তো কিডনি বি এফেক্ট করে দিয়ে। মান কমবা তো নিমক খান বেশি খায় প্রসেস ফুড খান বি বেশি খায় এনেকা হইলে তো এটু খান বি কিডনি বিয়া করে দিয়ে। আর কমবা মানু তো সিগারেট খান বেশি স্মোক করে এনে হইলে এটু বি কিডনি খান এফেক্ট করে। আর কমবা মানু তো পানি বেশি কমতি খায় এনে হইলে কিডনি স্টোনস খান ফর্ম হয়ে গেলে কিডনি বিয়া করে দিয়ে। গাও দিয়ে পানি কমতি হইলে বিপি বেশি লো হয়ে যায় এনে হইলে খুন তো বারবার কিডনি দিয়ে ফ্লো নহয় হয়ে যায় এনে হইলে কিডনি তো ফেল হয়ে যায়। কিডনি বিমার তো স্টেজ 5টা থাকে, স্টেজ 1-5। এনে হইলে স্টেজ 1-2 টপ তো পেশেন্ট তো এক দিগদার না পায়, ইয়াতে বিখা আছে ইয়াতে বিখা আছে এনেকা এক নাই। এটু কারণে মান তো কিডনি বিমার তো সাইলেন্ট বিমার এনেকা কয়। আর স্টেজ 3 দেবি কমবা মানু তো ঠেং অলপ ফুলিব নহলে বি ফেস অলপ বহিলিব এনেকা হে হয়ে থাকে, বেশি দুঃখ পায় এনেকা বি নহয়। স্টেজ 4-5 পুঞ্চিয়া পিছিয়েহে পেশেন্ট খান তো বেশি দুঃখ হয়ে গেলে আহি থাকে। আর পেশেন্ট খান তখন লা পিসাব দিয়ে সাইলে পিসাব দিয়ে বাবলস নিচিনা উলাই যায়। আর রাতে দিয়ে উঠি কেনে বেশি পিসাব করবলে লাগে যায়। আর কমবা তো গাও তো একদম ফ্রেশ নহওয়া কমজোর নিচিনা বুখার এনেকা খান এক না থাকিলে বি কমজোর নিচিনা এনেকা হয়ে যায়। আর কমবা মানু তো ফেস এস্পেশালি সুখুলা ওসর দিয়ে ফুলি শুরু হয়ে যায়। আর কমবা তো আলাগ না থাকিলে বি বিপি উঠি কেনে থাকি যায়। পেশেন্ট খান সিমটম না থাকিলে বি ইউরিন এনালাইসিস করিলে মান তাতে প্রোটিন আছে না নাই চাই। তো আর্লি স্টেজেস তো ইউরিন দিয়ে প্রোটিন হে ফ্রেশ উলাই বেশি ভাগ তো 60 ইয়ার্স ওপর খান তো বিকজ এজিং হওয়ার কারণে বি তখন কিডনি তো অলরেডি কমজোর হয়ে গেলে থাকে। তো তখন তো কিডনি বিমার হবলে চান্স আরো বেশি আছে। হইলে বি আজিকালি তো ইয়াং ইয়াং পেশেন্টস খান বি কিডনি বিমার ওলা আছে। ডায়াবেটিস খান প্রেসার খান থাকি গেলে ভাল ভাড়া নাসা কারণে ইয়াং ইয়াং পেশেন্টস খান বি কিডনি ফেল হয়ে গেলে আহি আছে। মান পারো মান হেলথি ডায়েট থাকিব লাগে আর দাওয়াই খান খুশি খুশি না খাব লাগে। ডায়াবেটিস আর বিপি থাকি খান তো এটু ভালবার কন্ট্রোল দিয়ে রাখব লাগে। একদিন কমতি হইলে বি 2 লিটার্স অফ ওয়াটার আর মান পারক তো নিমক কমতি খাব লাগে। WHO পারা কোয়া তো মান একদিন দিয়ে 1 টিস্পুন অফ নিমক দ্যাট ইস 2,300 মিলিগ্রাম অফ সোডিয়াম বেশি হইলে বি ইমান তকহে খাবি কয়। তো মান কেতিয়াবা তো পিকলস খান শুকা মাছ খান এনেকা প্রিজার্ভ ফুড খান নিমক বেশি থাকিয়া খান এটু খান খাই থাকিলে নিমক পারা কিডনি তো বিয়া করবলে চান্স আছে। মান কিডনি ভাল থাকিবলে কারণে তো ডায়েট তো গ্রিন লিফি ভেজিটেবলস খান ফ্রুটস খান এগ হোয়াইট খান ফিশ আর অলিভ অয়েল এটু খান খাব লাগে। আর মান হেলথ ভাল থাকিবলে কারণে এক্সারসাইজ বি করব লাগে। এক্সারসাইজ তো মান বিপি আর সুগার খান কন্ট্রোল করবলে বেশি হেল্প করে। তো এনেকা এটু খান কন্ট্রোল দিয়ে থাকিলে কিডনি বি ভাল থাকে।

0: dawai bi khawa lage to enega hoile bishi bagdu ta khan la kidney bar dawai la ki khan sob phela wale ulai to ta khan kidney fail de thagi she hoile ta khan la dawai la dose tu komti kru wale lagi jai etu karne ta khan dawai ala khan kha se hoile doctors khan ke consult kurine dose adjust kru wala ye aru time to time ta khan la kidney do check kuri thagi wala ye bishi manu do bp dawai khaile kidney bia hoy etu sob manu especially dairy khai thagile kidney bia kuri die enega babie hoile bi etu do enega no hoy bp control de thakya aru sugar control de thakya do kidney karne bishi important ase dawai khan do dairy chulai lewi lifelong chulai lewi safe ase manu research kuri gene 20-30 years chulai thakile bi safe ase enega ulai dishe etu karne dawai khabole karne boi na lagi bolage aru bp dawai khai gene chari dile bp aru uthi jai etu karne bp uthi jadu kidney aru bia kuri die dawai karne no hoy hoile bi bp uthia karne aru kidney bia kuri die kidney bimar do end stage na puncha age die regular screening kurile bishi bal ase to community awareness thagi she hoile patient khan regularly especially diabetes bp obesity thagya khan do aigene regular check up kurine kidney la problem do joldi thuri bole parile treatment bi ase aru paratok do healthy lifestyle thagi bolage bp sugar thagya khan do bal bara control kuribo lage dawai nijo bara hoise bal hoise ene hoigene nachari bolage aru regular check up at least ek sal di ek bar hoili bi hospital de jabo lage
1: puila de bishi thanks dia se amige amni khan laga radio de iniga time dia ine ahi bole dia de bishi thanks ase itia yede kidney renal kidney failure inya amni khan mati ine tu kotha hudi bole dia do yede kidney treatment du duita kisam ase ekta to hemodialysis aro ekta to peritoneal dialysis ase to itu khange caregiver mohan la challenges khan do ekta patients ke treat kuria do bishi strict round jabo lage mohan सब ते ठीक ठाक आरो ओवर निजोर गिबी एकटा माराथन दे पुला निसिना तादे ओवर स्ट्रिक होयगेने होदाय अलर्ट थागिबो लागे आरो अराउंड द क्लॉक इतु ताहाला हाइजीन सावो लागे ताहाला खाला सावो लागे ताहाला शेडलिंग्स खान किनिया डोस दिबो लागे दवाई खान पानी खान इतु खान सब साइ जाय कुरे इतु मोहन खाली इतु नहोय ताहाला मोहन दु सीएपीडी इतु पेरिटोनल डायलिसिस खान दु ताहाला ट्यूब তো সাফা কিনিয়া রাখিব লাগে আৰু কিনিয়া খোলাই কিনে ইনফেকশ্যন নহব লাগে এইটো খান সব মহান সদায় এলার্ট থাকিবলৈ লাগে আলা একটা আছে আৰু একটা ক্ৰিটিকেল চ্যালেঞ্জেছ একটা তো মহান ইনফেকশ্যন নহবলৈ পেচেণ্টটো ইনফেকশ্যন কৰি দিবলৈ নালাগে নহবলৈ লাগে একটা তো তাই লাভ ইনফেকশ্যন কণ্ট্ৰল কৰিবৰ কাৰণেতো বেছি চাফা ডাষ্ট ফ্ৰি থাকিব লাগে তাৰ লগা ৰুমটো বেছি চাফা খালি তাই লগা বিচনা আৰু তাই লগা দাৱাই ৰাখিবলৈ কাৰ্টুন খান কাকজ খান ইদান একো নাৰাখিব লাগে চব চাফা চাফি ৰাখিব লাগে আৰু কোন কেয়াৰ গিভাৰ দি আছে এইটো বি তাৰ লগা গাঁৱটো চাফা হাত খানটো চেনিটাইজ হৈনে থাকিব লাগে নহ'লেতো তাহাঁত ৰিস্কটো পেৰিনোটাইজ ৰিস্ক আছে এইটোতে বেশি রিস্কি আছে এটুতো এটু মহান কেয়ার গিভার খানো এটু পেশেন্টকে কেয়ার করলে আগে দে মহান হাত তো ফাইভ রুলস সাফা করব লাগে ফাইভ টেকনিক্স পড়া ইনিগা কুম্বা আছে এটু সাফা হইনে তাহাঙ্গে সাব লাগে আর সদাই মহলা মাস্ক চুলাব লাগে কথা কয়া খান বি বেশি ক্লোজ না হব লাগে নহলে বি মহান তালা রুম দে যাচ্ছে জোতা নো স্লিপার্স খান না লাগাব লাগে আর ক্রাউডেড প্লেস পর আইসুকলেতো কাপড় বাতলি করে যাব লাগে ইনেগা মহান বেশি প্রিকশন এটু চ্যালেঞ্জেস ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস খান এটু খান আছে আর তাই লাগা ইনিয়া যাইসুকলেতো তাইলা বিপি বি চাব লাগে পালস রিড খান ঠেং হাত খান ফুলি আছে না নাই এটু খান চাব লাগে আর তাই ব্রিথ করিয়া খান কিনে আছে গুমাদু কিনে আছে সব মনিটর করব লাগে যায় আর তাইলা শর্টনেস অফ ব্রেথ খান আছে না নাই এটু খান বি সব চাব লাগে যায় এটো ওপরে মোস্ট ইম্পর্টেন্ট তো এনভাইরমেন্টটা ঠিকঠাক থাকিব লাগে তাই লাগা গড় লাগা ওসর খান এটু মহিলা না থাকিব লাগে ঠিকঠাক স্পেস ডাস্ট ফ্রি থাকিব লাগে ইনেগা খান আছে মহান কেয়ার গিভার খান তো পেশেন্টস খান গিয়ে তাইলার দায়িত্বে মহান হতাই সেফটি মেজার নইলে বি এসওএস টিপস খান তো তাইলা প্রোটিন তো মেনটেন করব লাগে প্রোটিন পটাশিয়াম সোডিয়াম আর

0: phosphorus kando hodai sawol lagya la ase idu khando bishu isugle tala kidney ge effect hoi jabo idu khando risk te ase idu khando to protein khando komti isugle do khabo lage every week tai laga blood test screen protein high ase na nai phosphorus noi lobi sodium potassium high ase na nai noi low ase gle tala product ki khabo lage high ase gle ki cut down hobo lage idu khan hodai sawole monitor korbo lagya la ase aro tai laga urine do kinya jase aro liquid intake to kinya jase tai paikhana kura do kiniga ase itu khan do hodai sawola gya la ase hodai mohan monitor gune khundu komti jase gule do mohan dawai dos ekta die per week te itu bi monitor kuru lage aro tai la free flow khan kiniga ase itu khan sob monitor kuri bole lage mohan itia caregiver dia la patient do tardo tai laga umor bi bishi hoi jaise aro itu opore tai do heart patient bi thagise alak multiple ase to heart patient bi ase neuro bi ase thyroid bi ase iniga hoi thagya do ro hypertension ase most to hypertension bara dawai khawra effect kidney laga de lifetime khai jar karne dawai do kidney effect khwa bi bishi ase advice no hilibi message to caregiver khan renal patient khan ge do physically or emotionally bi demanding hui jai to apni laga primary role to awini he aste hui ne kiki hui shiglu bi aste lugine patient ge kinia hui le thik thak thakibo tala dietary khan limits khan medications khan schedules aru treatments khan kinia thik thak jabo paribo itu do alert thakibo lage aru medication apni khan bi itu caregiver hui jai shiglu do master medical practically details khan do jani jabo lage itu medication dosage khan aru kitia dibo lage dawai kiniga dibo lage mohandu sobse choto ekta komundu dawai dia sigulo do tablet tu lage ne mohala hat debar die itu ta lo debar doctors kan lo debar jania kotha do ekta do dawai du mohala hat debra loigene ta la mukte dalile do itu du thik nai to itu karne mohan dawai laga dakna ta debar ulagine die hat na chui to itu sapha niya thakibole lagya ekta ase aru tar laga diet to manage korbo lage diet to dietitians kan koi dia nishna itu bara he follow korbo lage fluid intake aru sodium potassium itu khan du sob hodai sai thakibole lage aru tala review du kitia jawol ase itu mohanla arrangement kan du hodai itu du tik tak thakibole lage caregiver kan du aru as a caregiver mohanla mentally emotionally bi bishi strained hoi jai awini khan time pa time de do caregiver khan bi kitia time pa wo you need a proper rest rest lage apni la mind bi apni la gao bi itu karne itu caregiver khan bi tik tak nijor khala aru tik tak apni nijor ge bi health ge bi body ge bi maintain korne apni la patient itu ge sabo lage itu he message ase
1: আমি খান ডক্টর লো দেবি আমার লাগাই কিডনি তো হইলে তো কিনেগা দেখভাল করব লাগে ইতবি ভাল পারখনি লওয়া হইছে আর কেয়ার গিভার্স খান হলিবি কিনেগা দুঃখ দিগদারি খান পাই কিনে তখন কিনেগা সাবলে লাগে ইতু হাবি সব হুনি লইছে তো আমার খান সব মানুবি কিডনি ইতু হইলে তো ভাল করে কিনে মেনটেন করে কিনে রাখি বলে লাগা আমার খান জানি পা তো হইলে তো কিনেগা করে কিনে সহায় করে কিনে রাখিব ইতু দে আছে তো ইয়াত থাকি কিনে আমার খান সব মানু খা লওয়া পানি খান হলে বি দিন ভর কি খাবলে লাগে একজন মানু এটু খান ঠিক ঠাক খাইলে আমাখান কারণে বেশি ভালো হব কথা কথা আমাখান মেডিকেল কন্ডিশনস বা বিমারি আলাগ কোনোবা থাকিছে গুলি তো এটু তো আলাগ কথা কিন্তু আমি খান হেলদি এডাল্টস খান তো হইলে তো টু টু থ্রি লিটার্স সদাই দিন এটু তো হইলে তো খাবলে লাগে আর আমাখান লাগা ব্লাড প্রেশার এটু হলে বি কন্ট্রোল তে রাখিবলে লাগে ইনা কয় আছে তো আমাখান লাগা ব্লাড প্রেশার ইটু পরা হে বেশি মানু কিডনি বিমার তার লাগা কিডনি তো ড্যামেজ হয়েছে ইনাকা বি থাকে ইটু কারণে আমাখান হেলদি ব্লাড প্রেশার ইটু তো হইলে তো ভাবনা করি কিনে ইটুতে থাকিব লাগে ইটু তো হইলে তো আমাখান খা লওয়া আমাখান লাগা ডায়েট আর এক্সারসাইজ কিসিম খান আর আমাখান দাওয়াই কিসিম খান বি ডক্টরস খান লগতে সাই কিনে খাই আছে বলে ইটু আমি ঠিক সময় দে আর ঠিক খাবলে লাগিয়া একটা বি আছে দুসর একটা তো হইলে তো আমাখান লাগা ব্লাড সুগার এটু খান হইলে বি বেশি দরকারী আছে কিলে গলে তো আমাখান ডায়াবেটিস বা এটু চিনি আমাখান লগতে বেশি থাকি যাইছে গলে বি এটু খান বি আমাখান লাগা কিডনি এটু তো হইলে তো ড্যামেজ হবলে চান্সেস বেশি উঠি যাই থাকে এটু কারণে এটু খান বি চাবলে লাগে খা লোয়া খান বি আমি খান ভাল খাই আছে বলে আমি খান ভাবনা বি করে থাকিব হলে বি সদায় দিন আমি খান কিডনি কারণে খা লোয়া খান বি কি ডায়েট খাইলে তো ভাল আছে এটু আমি বি সাই কিনে খাবলে লাগে সদায় আমি খান খা লোয়া দে টেঙা ফুল হবি শাক সবজি পাতা কিসিম খান হইলে বি বেশি খাবলে লাগে আর প্রোটিন স্কোয়াদ হইলে তো আমি খান মাংস খান বি খাবলে লাগে হলে বি মাংস লাগা বটলি দে নাচ কিসিম খান নহলে বি কি প্রোটিনস খাইলে হেলদি আছে এটু খান বি খাবলে লাগে আর ডাল কিসিম খান বি আজিকালি তো বেশি আছে এটু খান বি খাবলে লাগে নিমক খান হইলে বি আমি খান কোনোবা হইলে তো বেশি বি খাই কোনোবা হইলে কমতি বি খা বি থাকি যায় হইলে বি এটু খান বি লিমিটে খাবলে লাগে এটু বি আছে খা লওয়া আমি খান আজিকালি বাচ্চা হবি ডাঙর খান হবি প্রসেস ফুড নহলে বি প্যাকেজ ফুডস খান বেশি ভাল লাগে বি আছে এটু খান বি ভাবনা থাকি কিনে মন দে রাখি কিনে কমতি করবলে লাগে এক্সারসাইজ করা তো হলে আমি খান বেশি মানুষ তো এক্সারসাইজ ওয়াক খান যাই থাকে নহলে বি আলাগ অ্যাক্টিভিটি কিসিম খান করে থাকিব পারে হলে বি সদায় সপ্তাহ আমি খান 150 মিনিটস এটু তো হলে তো আমি খান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা বিড়া এটু খান বি করবলে লাগে ওভারওয়েট হওয়া বা ওজন বেশি হওয়া তো বি আমি খান বিপি খান নহলে বি ডায়াবেটিস খান লাগা রিস্ক বি বেশি থাকি যায় এটু কারণে আমি খান লাগা ওজন খান বি মেনটেন করে কিনে রাখবলে লাগে অ্যালকোহল বা মদু খান নহলে বি স্মোকিং খান সাদা বিড়ি খান খা এটু খান হইলে বি আমি খান লাগা কিডনি লাগা ফাংশন এটু তো হইলে তো বেশি বিয়া করে দিয়ে থাকে এটু কারণে এটু খান বি পারা তাক না খাবলে ভাবনা করবলে লাগে খুশি খুশি আমি খান কেতিয়াবা তো হইলে তো পেইন কিলার্স খান মাথা বিষাই আছে নহলে বি কোমর বিষাই আছে পেট বিষাই আছে কই কিনে খুশি খুশি আমি খান যাই কিনে ফার্মেসি খান পৰা ডক্টর্স খান লাগা প্রেসক্রিপশন না লই কিনে দাওয়াই খান খুশি খাই দিয়া ইটু হইলে বি আমি খান লাগা কিডনি ইটুকে বেশি ড্যামেজ করে দিয়ে থাকে এটু কারণে সদায় ডক্টর্স খান লাগা প্রেসক্রিপশন লই কিনেহে আমি খান দাওয়াই খান হইলে বি খুশি খুশি না করে কিনে খাবলে এটু দরকারি আছে আর দাওয়াই কিসিম খা সময় দে পানি হলে বি বেশি খাবলে লাগে আমি খান পিসাব খান তো হলে তো কেতিয়াবা তো এই খান তো একো হিসাব দিবি না থাকিব পারে কিন্তু পিসাব করা সময় দিবি আমি খান জুলিয়া লাগা নহলে বি কেতিয়াবা তো হলে পিসাব পায়খানা খান দে খুন খান বি ওলাই যা আর ফুলি যা এটু খান বি সাই থাকিবলে লাগে আর খালি এটুহে নহয় কিনে আমি খান লাগা কোমর খান বিষা এটু খান হলে বি সদায় কি করিলে বি ভাল নহয় কইসে কলে তো এটু খান বি ভাবনা করে থাকি কিনে ইয়াদ করে থাকি কিনে ঠিক সময় দিয়ে যাই কিনে ডক্টর খান লোদে চেক আপ যাইলে সবসে ভাল এটু বি ইয়াদ থাকে বলে লাগে দুসরা একটা তো হইলে আমি খান কেতিয়াবা তো হইলে একু বিমারি নাই কই কিনে থাকিব পারে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি দে বা আমার বাবা খান নহলে বি আমি খান লাগা গ্র্যান্ড প্যারেন্টস খান লগতে ডায়াবেটিস বা চিনি বিমার নহলে বি পিপি বেশি থাকিয়া নহলে বি কিডনি বিমারি কোনবা থাকি কিনে আহেছে এনা হয়েছে করলে তো আমি খান রেগুলার চেক আপ এটু হইলে বি সাই থাকিব লাগে এনা করি না আমি খান লাগা কিডনি ফাংশন হবি আমি খান লাগা ইউরিন আর ব্লাড টেস্ট খান হইলে বি করে থাকিবলে লাগে কিডনি বিমার এটু তো হইলে তো তার লাগা সিমটমস খান তো পাত ধরে বলে না পারে এনাই বি থাকে এটু কারণে সবসে দরকারি তো হইলে তো স্ক্রিনিং বা রেগুলার চেক আপ এটুহে সবসে দরকারি আছে এটু কারণে এটু খান সব তো ইয়াত থাকি কিনা আমার খান কিনেকা হইলে তো কিডনি এটু তো হইলে তো সহায় করে কিনে রাখব ভাবনা করে কিনে এটু খান করিলে সবসে ভাল হব বলে আমি এটু বি জানাই দিয়ে আছে তো আজি আমার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম দিয়ে শুনব পাইছি ডক্টর কিমহিয়ানি নিয়লিন মেডিসিন স্পেশালিস্ট NHAK আর একজন কেয়ার গিভার লগত আন্ডারস্ট্যান্ডিং রেনাল হেলথ ওপর স্পেশাল ইন ফোকাস প্রোগ্রাম একটা শুনব পাইছি আজি কারণে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়ে আছে
2: ওয়েফএম ট্রাগোবান 103 মেগাহার্টজ নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এফএম 103 মেগাহার্টজ

0: নিচিনা নাই। নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে, একটু জানকারী খান লবলে আছে।
1: ঘরটি থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
0: কেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরটি আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভাল সে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
2: ক্যাচ দ্য রেইন, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है, तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
3: Where there's water, there's life. Come, let us adopt rain water harvesting techniques in our homes and offices. Let us build recharge pits and shafts, fix defunct bore wells, remove silt from water bodies, plant as many trees as possible. This monsoon, let us join Catch the Rain campaign.
4: WFM Dragoban
5: 103 MHz.
4: News, music and entertainment.
5: FM Dragoban.
4: FM 103 MHz.
6: গুড ইভিনিং লিসনার্স, এইটো আকাশবাণী কহিমা এফ এম ট্ৰেগোপান 103 MHz পৰা আপুনি গান প্ৰগ্ৰাম শুনি আছে। আৰু এতিয়া শুনি হ'ব হিন্দী ফিল্ম দেট ইজ লাইভ ফোন ইন প্ৰগ্ৰাম। তো আজি জেকব আপুনি সবকে ওয়েলকাম করে আছে, স্বাগত করে আছে, নমস্তে আর সালাম কইনা জানাই দিয়ে আছে। আপনি খান এই নম্বরে ডায়াল করব পারে হিন্দি ফিল্ম লাইভ ফোন ইন প্রোগ্রাম কারণে, দ্যাট ইজ 0370224-3036। আকৌ আমি একবার কই দিয়ে আছে 0370224-3036। এই নম্বরে ডায়াল করি কিনা আপনি খান পছন্দ গানা মোকে কই দিয়ে কিনা মানে আপনি খান।

0: हेलो हेलो हेलो
1: हेलो,
0: गुड इवनिंग सुनीता, किने का से भाला सिन्हा दुकान पे ऐसे जावे? अच्छा तो किने का से तादे मौसम तो हवा पानी किने का
1: गरम
0: है?
1: ठंडा
0: बरखन हुई ना नए?
1: नहीं
0: अच्छा,
1: ওই
0: ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। তো গরম দিয়ে বুঝ থাকবি আরো। কাল্লা কওয়া দিছি না না? আচ্ছা আচ্ছা, তো আজ কি গানা হলি? গান নাই গো, আপনি এস এম এস মই করিছে দুই তিনটা, আপনি লিখি কিনা পঠা তো থাকা নাই তো। ওই তো নাই, মুই কি করবো, থাকিলে তো বাজাই দিব না, না থাকিলে মুই কি না করবো। তো
1: তো আনিনি চেষ্টা করব লাগি না স্যার।
0: হয় কুড়ি আছে, মুখান বি ট্রাই করি আছে আনি বলো। তো
1: তো
0: আজ কি
1: দিল নে দিল নে ফির ইয়াদ কিয়া,
0: দিল
1: দিল নে ফির ইয়াদ কিয়া,
0: দিল নে ফির ইয়াদ কিয়া, ফিল্ম না নাম আছে তো?
1: হয় তো
0: দিল নে এইটো নাথাকিব নিচিনা আছে দেই, মই ভাবিয়া তো দিল নে ফির ইয়াদ কিয়া আছে আছে, এইটো তো আছে, পুরোনো আছে তো, হইলবি না এইটো? না নাই পুরোনো আছে, এইটো মোহাম্মদ রাফি আশা ভোঁসলে গান লাগা টাইম লাগা আছে তো? না এইটো আছে মই লগতে, দিল নে ফির ইয়াদ কিয়া, তো এইটোহে পুরোনো ফিল্ম লাগা আছে, নতুন তো নাই।
1: কুমার শানু লাগা ছিল
0: যে? হ্যাঁ কুমার শানু লাগা তো নাই, তো দিল নে ফির ইয়াদ কিয়া,
1: তাই তো নাম চ্যানেল
0: এটু নহই না,
1: হিরোপন্টি
0: হিরোপন্টি
1: তাই
0: আবু দিয়া তো নতুন নতুন গানা হেনে বিচারে না,
1: হয় তো না পাই আর
0: কি গো, পাইছি গুলো তো বাজাই দিও না, হিরোপন্তি তু না, হিরোপন্তি হে বাজাও, হিরোপন্তি তু, হিরোপন্তি না,
1: হ্যাঁ হিরোপন্তি।
0: কোন তো গান আছে রাত ভর?
1: তেরে নাল,
0: হ্যাঁ তেরে বিনা,
1: তেরি নাল,
0: তেরি নাল, হরে তেরি নাল তো নাই, তো তেরে বিনা আছে, তাবা আছে, রাব্বা আছে, রাত ভর আছে, হিরোপন্তি তে তো
1: তেরে
0: কোন তো, হ্যাঁ
1: তেরে বিনা,
0: তেরে বিনা না, মুস্তাফা মুস্তাফা জাহিদ লাগা গানা, ঠিক আছে বাজাই দিব, ওকে ঠিক আছে। কোনকে ডেডিকেট করব? পাহৰি যাইছ না?

0: ঠিক আছে ঠিক
1: কথা
0: আছে,
1: কথা কথা বলতে আমার খুব ভয় লাগে না, চাঁদা বন্ধু তোমাকে কোথাও না দাও তোমার তো ফাঁড়ি যায়।
0: হেই কিলো কই লাগিব লাগে, মই হিমো,
1: নাজানি তুমি
0: মই
1: কি বলি,
0: হিমো নাকি, মই বাঘ নাকি, খাই দিব নাকি, মই
1: নাজানি স্যার মানে একদম ভয় ভয় ভয় ভয় লাগে, সব পাহরি যায়।
0: ঠিক আছে ঠিক আছে, তো বজাই দিব, শুনি কিনে এনজয় করবি দে।
1: ঠিক আছে স্যার,
0: ওকে, বাই বাই। ৱেল লিচনাৰ্ছখন এতিয়া শুনিব আপোনালোকে মুস্তাফা জাহিদ লাগাৱাজ ফিল্ম আছে হিৰোপন্তী।

0: हेलो।
1: हेलो,
0: हाँ हेलो।
1: नमस्ते।
0: नमस्ते नमस्ते। हाँ
1: नमस्कार सर, मैं मोहित चमोजी चक्रवर्ती कोतापाटी से सर।
0: की चक्रवर्ती कोई चे?
1: मोहन नाम तो है, चमोजी चक्रवर्ती। सोहम
0: ओके ओके ठीक है ठीक है।
1: राज्यर सिधु जलाल करा कोतापाटी से सर दिया
0: ओके
1: मोहित।
0: ओके।
1: आकाशवाणी कुलुमा गुनीसी এতিয়া বড়োর
0: আচ্ছা আচ্ছা
1: ইয়াফর মহা মাধ্যম স্যার
0: ওকে ওকে
1: এখন মাধ্যম উনিছে এতিয়া বর্তমান হয়েছে আমার
0: ওকে
1: এরিয়াটি। আর আজি মই গীত শুনবার লগত মন মন হয়েছে স্যার।
0: ওকে ফিল্ম লাগার নাম কই দিব?
1: ফিল্মের নাম আছে দিল তো পাগল হে,
0: দিল তো পাগল হে।
1: दिल तो पागल है, दिल दीवाना है। उदित नारायण और लता मंगेशकर की आवाज में।
0: ओके दिल तो पागल है, दिल दिल देवाना है ना।
1: अपने पास पास नहीं बजा गंटू
0: गान दिल तो पागल है ना, फिल्म लगा नाम ना।
1: टाइटल टाइटल सॉन्ग गाना दीजिए।
0: ओके
1: टाइटल सॉन्ग
0: ठीक है, ऐसे तो टाइटल सॉन्ग ऐसे मुझे पाई छे।
1: सर
0: ओके
1: सर
0: हाँ
1: सर
0: हाय होनी ऐसे होनी ऐसे
1: অনুরোধ করেছি স্যার।
0: ওকে ঠিক আছে ঠিক আছে,
1: অনুরোধ করেছি স্যার। আপনার স্টেশনের পড়া সপ্তাহ ছয় দিন আমরা লাইভ সঙ্গে কার্যক্রম তো হয়ে গেছি তাই না স্যার?
0: ওকে ওকে বুঝেছি বুঝেছি। বহুত ভালো লাগছে না?
1: মোর কথা কি
0: আপনি বাঙালি মানুষ তো দাদা? আপনি বাঙালি না, বেঙ্গলি না? বহুত ভালো লাগছে না?
1: ও হা হা রে কি বলবো আপনাকে, ধন্যবাদ দাদা, এত সুন্দর কথা বলছেন দাদা,
0: ভালো লাগছে তো। আমি বুঝে, কিন্তু আমি বাংলা কইলে আরো দোসরা বুঝি বুঝি পাবে না তো? না
1: বুঝবে বুঝবে স্যার, কি বলছেন স্যার, এটা সুন্দর বাংলা বলছেন, ভালো লাগছে আপনাকে, ধন্যবাদ স্যার। আমি একটা কথা বলি আপনাকে স্যার, বাংলার মাধ্যমে বলি আপনি বুঝতে পারবেন। আপনি আপনারা আকাশবাণী কর্তৃপক্ষ মহোদয়ের সঙ্গে কথা বলে একটা কাজ করবেন কি জানেন? আপনাদের এখান থেকে 6 দিন আপনারা প্রচার করছেন লাইভ ফোনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা শুধু ডেলি ডেলি ফোন করছে অন্য শ্রোতা বন্ধুরা স্যার, একটা অন্যরকম লাগছে। আমার নথিসের শ্রোতা বন্ধু আছে, ও লাইন পাইছে না, করতে পারছে না ঠিকঠাক। এর লগত আপনি একটা লিপিবদ্ধ করিব অনুষ্ঠান কার্যক্রমের মাধ্যম। আজি বুধবার মই ফোন করেছি, আগামী বৃহস্পতিবার মই ফোনটো সারি দিব অন্য দুসরা সূতার লগত, দুসরা সূতারতো অনুষ্ঠান কার্যক্রমটো ঘুরিব জুড়িব বহুত, এতিয়া কেনেকলে কার্যক্রমটো সুন্দর হব, খুবসুরত হব।
0: ওকে
1: আপনি আপনার স্টেশনের পড়া আপনি বলিবে ঘোষণাটি দিয়ে দিবে শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে। আসলে আমরা ত্রিপুরার অনুষ্ঠান শুনি এখানে সকালে ফোন করলে আগামী সকালে করতে হয়, বিকেলে অনুষ্ঠান আছে, বিকেল দেবে না বলবে যে আপনারা অন্য শ্রোতাকে সুযোগ দেন। এইভাবে অনুষ্ঠান করলে দাদা আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো নাগাল্যান্ড এই কুহিমার অনুষ্ঠান, বহুত ভালো হবে, এতবার ভালো হবে। দেখুন নিয়মিত শ্রোতা বন্ধুরা কিছু আছে, প্রতিদিন ফোন করছে, সকালে করছে, বিকেলে করছে, আপনার লোকের যারা আছে শ্রোতার মেয়ের ওনারা কিন্তু অধীর আগ্রহে আপনার সঙ্গে কথা বলবো, গান শুনবো, কিন্তু আসছে না লাইটা। আপনি জিজ্ঞেস করতে পারেন আপনাদের লোকের শ্রোতা।
0: ওকে ভালো লাগছে, আমি
1: আপনার বিবেচনার মাধ্যমে
0: ভালো লাগছে না কথা তো, কিন্তু টাইমটা যাই আছে না, এই কারণে গানা তো বাজাই দিম। যে
1: যাই হোক স্যার, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি আমার তরফ থাকিয়া, কারণ আপনি আমার এই কথা পাতার লগত সময়টি দিবার লাগত আপনার নমস্কার জানাইছি। আপনি ভালো থাকিব দাদা, বহুত বার আচ্ছা লাগছে আপনার সঙ্গে কথা বলকে, আবার আমি আপনার সঙ্গে কথা বলবো। ওকে স্যার, ইউ উইল বি ফাইন ফাইন ফাইন।
0: ওকে থ্যাংক ইউ
1: ডাক্তার, আপনাকে নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দাদা।
0: ওকে ওকে ধন্যবাদ, ওকে নমস্কার। ওয়েল লিসনার্স কা

0: 그래서 뭐 그나저나 마차 필름 타기제
1: 마차다?
0: 네.
1: 마차도 아세도
0: 이또 간도 하나님이 아식 비후메 까틸 비후
1: 메 마차 호 마차나 이또
0: 아하
1: 해나
0: 하이
1: 오케이
0: 하이
1: ঠিক
0: হয়
1: আছে
0: হয়
1: গানাতো লম্বা আছে এ কাটিব লাগিব লকম
0: হব হব স্যার হৈ যাব
1: ঠিক আছে বজাই দিব ওকে
0: মানে লগরিয়া কিটা ডেলিকেট দেব
1: ওকে লবি লবি
0: মানে অমল বসুমারে ফাইকন মুন্ডা রমেশ পাত্র যোগেন্দ্র রংপি শিকারী রংপার ফাগু উরাং
1: ওকে
0: আর থাকিছে আমার রুকুবিলা মিঠা হিতেন্দ্র দাস
1: ওকে
0: আর থাকিছে আমার রমেশ পাত্র
1: ওকে
0: আর থাকিছে আমার শিবা লোহার আর প্রেম সিং সিসোদিয়া
1: ওকে
0: রমেশ প্রজাপতি আর পূরণ বর্মা রাকেশ
1: ওকে
0: ভগবান সিং পরমার যিমান তো লাইক শুনিছে সব খানে ডিলিট করেছো স্যার আর আপনাক
1: ওকে থ্যাংক ইউ বিমল দে
0: ধন্যবাদ স্যার
1: ওকে ধন্যবাদ ওয়েল প্রোগ্রামটি শুনব অভিজিৎ আর খরচ লাগা ওয়াস্তি ফিল্ম আছে বাদশাহ।

0: মাপেতে বাচা বুকি কিনে পুইলা দিন মুইনা হওয়া সময়তে এইচ আই ভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: এইচ আই ভি থাকা মা একজন লগতরা এইচ আই ভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচার লগতরা বাচাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোক পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: এইচ আই ভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব।
0: জানকারি এটা আপনার কেটে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা।

Good evening. Itu Akashvani Kohima. Samlaga khobor puri ase imkong nongla. Pohela headlines. Nagaland ba Union Shipping Minister logote Inland Waterway sopor charja korise. Nagaland ba World Youth Skill Din do Japanese Language Center lako kore dise. NSG ba Nagaland kaun 58 crore taka upor release korise aro State Human Rights Commission Chairman ba মানুখালাকা পিছি কুরিয়াদি জানানি পড়াই কেনা অ্যাকশন লবলি অনুরোধ করেছে। ইতিয়া পুরা খবর। চিফ মিনিস্টার নিপিউরি লগতে ডেপুটি চিফ মিনিষ্টার ইয়েনথং পেতনব্রা আজি ইউনিয়ন মিনিষ্টার ফর পোর্টস শিপিং আর ওয়াটারওয়েজ সর্বানন্দা সোনোয়াল নাই দিল্লী লকরে কিনা স্টেট ইনল্যান্ড ওয়াটারওয়েজ বা নাই দিবলি পারিয়া সুবিধা দি চর্চা করেছে। মিটিং সময় নাগাল্যান্ডে কানেক্টিভিটি জোরদার করবলি আর টাকা পয়সা উন্নতির কারণে নতুন ফায়দা উঠা বলে চর্চা করেছে। নাগাল্যান্ড স্কিলস এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মিশন NSCDM প্রা ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ নাগাল্যান্ড নিচিদি আজি ওয়ার্ল্ড ইউথ স্কিলস দিন কয়মারি মানাইছে। আফসারি কথা করে আন্ডার সেক্রেটারি আর NSCDM প্রজেক্ট ম্যানেজার বিনীত কুমার ব্রা কৈছে সেলিব্রেশন বা নওজবান লগতে স্কিল উন্নতি আর এন্টারপ্রেনারশিপ প্রা এম্পাওয়ার করে দিবলি দরকার রাখি আছে। তারপর কৈছে কি সরকার রোজগার বেশি কমতি হয়ে থাকে সময় স্কিল বেস ট্রেনিং বা নওজবান লগত ইন্ডাস্ট্রিজ আর গ্লোবাল মার্কেটস কারণে তাইয়া করবলে জরুরি আছে। প্রোগ্রাম লাগা ভাগ হিসাবে 15 স্কিল্ড নওজবান খান লগতে নিজের কামিয়াব কারণে ফেলিসিটেট করেছে। মানুষ জমা করে থাকে।

প্রোগ্রামটি আকৌ দুসরা গীত শুনব আপনাদের বিশাল দাতলানি লাকাওয়াস্তে আছে ফিল্ম আছে ব্যাং ব্যাং গীত লিখিয়া হয়েছে বিশাল দাতলানি আর মিউজিক দিয়া হয়েছে বিশাল শেখর

এইটো গীত শুনিলে আপোনালোকে অনুষ্কা মানচন্দালাক অৱস্থে ফিল্ম থাকিছে দম মারো দম প্রোগ্রামটো একো শুনিব বেনি দেয়াল আর শেফ আলী আলভারিস লাক অবস্থে ফিল্ম আছে ইয়ে জওয়ানি হে দিওয়ানি।